0: Dit is Urgent FM.
1: 7 uur.
0: Urgent, Urgent FM.
2: Listen to our theory.
3: Μέρ' φιλουμέν, μέρ'.
4: Τέλος σαν ομάνα,
5: βάλε. Μιον παγά,
6: παγά. Μπατσούμε τον ανιβού να οντί. Απέτσι να μάπα σε πετύ. Ροί διαγώ. Τι να γαμπάμω, τι να γαμπάμω.
7: Maandag 14 juli en we tellen af naar vrijdag. We geven tips voor allerlei optredens en shows in het Boudelo-park. Op naar de Gentse feesten met Juan José, Tina Tozzi en ikzelf, Sarita. Welkom bij Radio Taxi.